0: and challenges such as health security, climate change, critical and emerging technologies, and strengthening the maritime domain awareness of regional countries. Suparna Saikia, Akashwani News, Delhi.
1: External Affairs Minister Dr. S. Jaishankar today held talks with his Japanese counterpart Motegi Toshimitsu in New Delhi. In his remarks during the meeting, Dr. Jaishankar said India and Japan have a special strategic and global partnership.
2: Between India and Japan, of course, we have a special strategic and global partnership, and that signals that our ties have a larger implication, importance, impact. Today, I look forward to discussing our bilateral cooperation, to discussing global and regional issues, particularly in this current situation, and West Asia is important.
1: Foreign Secretary Vikram Misri today received a call from Deputy Foreign Minister for Political Affairs of Iran, Majid Takht Ravanchi. The External Affairs Ministry said in a social media post that the discussions focused on recent developments in the region and a review of bilateral cooperation. Union Education Minister Dharmendra Pradhan has written to all the states and union territories calling for safe, secure and successful conduct of NEET UG 2026 re-examination scheduled for the 21st of next month. Mr. Pradhan wrote to all chief ministers, lieutenant governors and administrators across the country seeking their cooperation in this regard. A Delhi court today convicted Congress leader Alka Lamba in a case related to an assault on police personnel during a protest at the Jantar Mantar in 2024. Additional Chief Judicial Magistrate Ashwini Pamar convicted Lamba and fixed 5th of June to hear the arguments on Lamba's sentencing. The prosecution had accused Lamba, the president of the All India Mahila Congress, of obstructing police and blocking a public road while holding a protest at the Jantar Mantar on 29th of July 2024. Members of the Delhi Gymkhana Club today moved to the Delhi High Court against the centre's order asking the club to hand over its premises to the government by the 5th of next month. The court listed the lawsuit for hearing tomorrow. The centre has asked the Gymkhana Club in Latians, Delhi to hand over its premises by the 5th of June, citing that the 27.3-acre land parcel was required for strengthening and securing defence infrastructure. News, Justin, the rescue operation in Gulmarg, where around 300 tourists were stranded, has concluded and all the stranded persons have been evacuated safely. In some other news, in Pakistan, a speeding bus collided with a bus parked along a roadside in northwest region today, killing at least 17 people and injuring 5 others. Police said the accident took place on the Swat Expressway in Mardan district. Authorities said the identities of the deceased have yet to be confirmed, while rescue teams continued relief operations at the scene. The bus was carrying passengers to the scenic Swat Valley. Police said the victims belonged to Upper Dir and Bajor districts. In business news, benchmark domestic equity indices ended on a bullish note today amid hopes of a possible agreement to end the US-Iran conflict. We have a report.
3: The Sensex surged 1,074 points or 1.4% to close at 76,489, while the Nifty rose 312 points or 1.3% to settle at 24,032. In the broader market, at the National Stock Exchange, Mid-Cap 100 Index advanced 0.9%, while Small-Cap 100 Index jumped 1.4%. Markets rallied early in the session as a pullback in crude oil prices cooled inflationary worries. In the Forex market today, the rupee appreciated by 47 paise to close at 95 rupees and 23 paise against the US dollar. In the global crude oil market, Brent crude was trading 5.5% down at $97.78 per barrel when reports last came in. Vaibhav J. Srivastav for Akashvani News.
1: The government is making all efforts to ensure smooth supply of petroleum products within the country. Addressing the interministerial briefing in New Delhi today on recent developments in West Asia, Joint Secretary in the Ministry of Petroleum and Natural Gas, Sujata Sharma, said the refinery production of LPG in the country has been increased to 50,000 tons per day. The Joint Secretary said that over 8 lakh PNG connections have been gasified since March, adding that infrastructure has been created for 2,87,000 connections. The India Meteorological Department, IMD, has issued a red alert for warm night conditions over Madhya Pradesh, Orissa, Telangana, Uttar Pradesh and Vidarbha till tomorrow. The weather agency has forecast heat wave to severe heat wave conditions over Haryana, Chandigarh, Delhi, Punjab, Uttar Pradesh and Rajasthan during the next 2 to 3 days. Similar conditions are likely to prevail over Chhattisgarh, coastal Andhra Pradesh, Himachal Pradesh, Jammu and Kashmir, Ladakh, Jharkhand and Uttarakhand till tomorrow. The IMD has also predicted hot and humid weather over Gangetic West Bengal, Konkan, Goa, Saurashtra, Kutch, Tamil Nadu, Puducherry and Karaikal during the next 2 days. According to the Met Department, thunderstorms accompanied by lightning and gusty winds are likely to prevail over Bihar, Kerala, Mahe, Andhra Pradesh, Chhattisgarh, Lakshadweep, Madhya Maharashtra, North Interior Karnataka and Northeastern region tomorrow. At the Asian Under-23 Wrestling Championships in Da Nang, Vietnam, Indian wrestlers put up a dominant show, securing 2 gold medals today. In the 57kg freestyle category, Akshay Tanaji Dhere defeated Yelaman Amangal Diev 4-2 to claim the top podium spot. Meanwhile, in the 97kg freestyle category, Vicky also struck gold after a closely fought 7-5 victory over Sherzod Poyonev. And now, before we end the bulletin, the headlines once again. President Draupadi Murmu presents Padma Awards 2026 at Rashtrapati Bhavan. Noted film actor late Dharmendra and legendary violin maestro Dr. N. Rajam honored with Padma Vibhushan. Finance Minister Nirmala Sitharaman launches initiatives aimed at strengthening MSMEs and accelerate modernization of rural industries. Joint operation to evacuate stranded tourists at Gulmarg following technical fault in cable car system concludes. All tourists rescued safely. Foreign ministers of India, Australia, Japan and US to participate in Quad meeting in New Delhi tomorrow. IMD forecasts severe heatwave conditions over Haryana, Delhi, Punjab, Uttar Pradesh and Rajasthan during next 2 to 3 days. And in wrestling, Indian grapplers Vicky and Akshay Dhere clinch gold in men's freestyle category at Asian Under-23 Championships in Vietnam. That's all in the news at 9. Good night.
4: এয়া আকাশবাণী নগাঁও খন্তেক পিছতে বিধানসভাৰ পৰ্যালোচনা আকাশবাণী গুৱাহাটী কেন্দ্ৰৰ পৰা ৰিলে কৰি শুনোৱা হ'ব।
5: বহুল চৰ্চিত এই বিধেয়কখন সদনৰ মাজত উত্থাপন কৰে সংসদীয় পৰিক্ৰমা দপ্তৰ মন্ত্ৰী অতুল বৰাই। নিৰ্ধাৰিত কাৰ্যসূচী অনুসৰি বিধেয়কখন উত্থাপনৰ বাবে সংসদীয় পৰিক্ৰমা মন্ত্ৰী অতুল বৰাই সদনৰ অনুমতি বিচৰাৰ লগে লগে উত্থাপনৰ ক্ষেত্ৰত তীব্ৰ বিৰোধিতা কৰে ৰাজ্যৰ বিৰোধী শিবিৰে। বিশেষকৈ বিৰোধী কংগ্ৰেছৰ বিধায়কসকলে বিধেয়কখন উত্থাপনত তীব্ৰ বিৰোধিতা কৰে। এই সন্দৰ্ভত কংগ্ৰেছ বিধায়ক জাকিৰ হুছেইন ছিকদাৰে কয় যে সমৰূপ নাগৰিক সংহিতা বিধেয়কখন উত্থাপনত কোনো আপত্তি নাই। কিন্তু সদনৰ মজিয়াত এই বিধেয়কখন আজি উত্থাপনৰ পূৰ্বে আগৰে পৰা যিসমূহ দল সংগঠনে বিৰোধিতা কৰি আহিছে সেইসকলৰে আলোচনাত বহি মতামত গ্ৰহণ কৰা উচিত। অন্যথা জোৰকৈ এই বিধেয়কখন আইনলৈ ৰূপান্তৰিত কৰিলে অদূৰ ভৱিষ্যতে প্ৰকৃত উদ্দেশ্য বিঘ্নিত হোৱাৰ সম্ভাৱনাক নুই কৰিব নোৱাৰি। অনুৰূপ মন্তব্য কংগ্ৰেছৰ জ্যেষ্ঠ বিধায়ক ৱাজিদ আলী চৌধুৰীৰো। তেওঁ কয় যে বিধেয়কখনক লৈ আপত্তি নাই, কিন্তু এই বিধেয়কখনক লৈ আলোচনা হোৱাটো অত্যন্ত জৰুৰী। এইধৰণৰ আহ্বানেৰে কংগ্ৰেছৰ বিধায়কসকলে উত্তপ্ত কৰি তোলে সদনৰ মজিয়া। বিৰোধী শিবিৰৰ এনে ভূমিকা নিয়ন্ত্ৰণ কৰি অসম বিধানসভাৰ অধ্যক্ষ ৰঞ্জিত কুমাৰ দাসে নিৰ্দিষ্ট প্ৰক্ৰিয়াৰে সদনৰ মজিয়াত বিধেয়কখন উত্থাপনৰ বাট প্ৰশস্ত কৰে। লগে লগে সদনৰ অনুমতি সাপেক্ষে সংসদীয় পৰিক্ৰমা দপ্তৰৰ মন্ত্ৰী অতুল বৰাই বহুল চৰ্চিত বিধেয়কখন উত্থাপন কৰে। অৱশ্যে বিধেয়কখন পাৰিতকৰণৰ বাবে সদনৰ বিবেচনালৈ আহিব অহা 27 মে'ত। যোৱা 22 মে'ত অনুষ্ঠিত অসম বিধানসভাৰ কাৰ্যপৰিষ্ঠা সমিতিৰ প্ৰথমখন বৈঠকৰ জৰিয়তে এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰা বুলি সদনত উল্লেখ কৰে অসম বিধানসভাৰ অধ্যক্ষ ৰঞ্জিত কুমাৰ দাসে। সেই অনুসৰি 2026 চনৰ সমৰূপ নাগৰিক সংহিতা অসম বিধেয়কখন পাৰিতকৰণৰ বাবে সিদিনাই সদনৰ মজিয়াত দফাই দফাই আলোচনা চলিব। এই আলোচনাত শাসক বিৰোধী উভয় শিবিৰৰ বিধায়কসকলে অংশগ্ৰহণ কৰিব। নিৰ্দিষ্ট প্ৰক্ৰিয়াৰে বিধেয়কখনৰ যিকোনো দফাৰ সংশোধনীৰ বাবেও বিধায়কসকলে সংশোধনী প্ৰস্তাৱ দাখিল কৰিব বুলি সদনত উল্লেখ কৰে বিধানসভাৰ অধ্যক্ষগৰাকীয়ে। স্মৰ্তব্য যে বহুল চৰ্চিত এই বিধেয়কখন নিৰ্দিষ্ট প্ৰক্ৰিয়াৰে আইনলৈ ৰূপান্তৰিত হ'লে বিবাহ, বিবাহ বিচ্ছেদ আৰু উত্তৰাধিকাৰৰ ক্ষেত্ৰত ৰাজ্যত প্ৰৱৰ্তন হ'ব একক ব্যৱস্থা। লগতে ৰাজ্যত স্থাপন হ'ব লিংগ সমতাও। বিশেষকৈ বিধেয়কখন আইনলৈ ৰূপান্তৰিত হ'লে কন্যা সন্তানসকলেও লাভ কৰিব সম্পত্তিৰ উত্তৰাধিকাৰ। ইমানেই নহয়, সামাজিক শৃংখলা অটুট ৰখাৰ স্বাৰ্থত আনুষ্ঠানিক বিবাহ অবিহনে একেলগে থকা সম্পৰ্কৰ বিবৃতি সংশ্লিষ্ট পক্ষই দাখিল কৰিব লাগিব উপপঞ্জকক। অন্যথা সংশ্লিষ্টসকলৰ জেল আৰু জৰিমনাৰ বিধান আছে বিধেয়কখনত। সমান্তৰালকৈ সামাজিকভাৱে সম্পন্ন বিবাহ হলেও ছমাহৰ ভিতৰতে বিবাহ পঞ্জীয়ন কৰাটো বাধ্যতামূলক বুলি উল্লেখ কৰা হৈছে বিধেয়কখনত। ইমানেই নহয়, যুক্তসংগত কাৰণ অবিহনে ইচ্ছানুসৰি বিবাহ বিচ্ছেদৰ ক্ষেত্ৰতো বাধা নিষেধ আছে বিধেয়কখনত। অৱশ্যে যুক্তসংগত কাৰণত বিবাহ বিচ্ছেদৰ ক্ষেত্ৰত কোনো জটিলতা নাথাকিব বুলিও উল্লেখ আছে বিধেয়কখনত। ইভিন নারী সবলীকরণের লক্ষ্যে শাসকীয় পক্ষের হয়ে মহিলা আর শিশু উন্নয়ন মন্ত্রী অজন্তা নেওগে আজি সদনত উত্থাপন করে এক সংকল্প প্রস্তাব। বিধানসভার অনুমতি সাপেক্ষে সদনত সংকল্প প্রস্তাব উত্থাপন করে মন্ত্রী অজন্তা নেওগে কয় যে দেশের মুঠ জনসংখ্যার 50% মহিলা, নারী সদায় বন্দিত, যুগে যুগে নারীক বন্দনা করা হয়েছে। নারী বন্দিত হলেও কৌরব রাজ্যসভাত নারী নিন্দিত হয়েছিল। নারী সবলীকরণ মাথো এটা স্লোগান হব নয়, নারী সবলীকরণের লাগিব রাজনৈতিক আর সামাজিক সদিচ্ছা। স্বাধীনতার 77 বছর পাছতো সর্বশেষতে অবহেলিত হয়ে আছে নারী, বিশেষ দেশের সংসদীয় রাজনীতিত নারী অংশগ্রহণ তেনে নগণ্য। হেহে নারী সবলীকরণের স্বার্থত লোকসভা আর দেশের প্রতি রাজ্যের বিধানসভাত মহিলার 33% আসন সংরক্ষণের 2023 চনতে মহিলা সংরক্ষণ বিধেয়ক সংসদত পারিত হয়ে আছে। এই বিধেয়কখন তেতিয়াহে দেশত বলবৎ হব যেতিয়া সমষ্টি পুনর্নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন হব। হেহে যা 16 এপ্রিলত সংসদত এই সম্পর্কীয় বিধেয়ক উত্থাপন হয়েছিল যদিও বিরোধীর বিরোধিতার বিধেয়কখন নাকচ হয়েছিল। ইয়ার বাবে নারী শক্তিক সম্মান জানানোর উদ্দেশ্যে তথা নারী সামগ্রিক উন্নয়ন আর সবলীকরণ নিশ্চিত করবলে সমষ্টি পুনর্নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন করার পাছতে দেশের সংসদ আর সকল বিধানসভাত মহিলার 1/3 আসন সংরক্ষণের ব্যবস্থা কার্যকরী করা উচিত বলে মন্ত্রীগুলো সদনত সংকল্প প্রস্তাবটি উত্থাপন করে। মন্ত্রী অজন্তা নেওগে আজি উত্থাপন করা এই সংকল্প প্রস্তাব সন্দর্ভত মঙ্গলবার চলিব বিতর্ক। এই বিতর্কটো শাসক বিরোধী উভয় শিবিরের বিধায়কসকলে অংশগ্রহণ করব। সংকল্প প্রস্তাবের বিধানসভার কার্য উপদেষ্টা সমিতিয়ে প্রয়োজনীয় সময় নির্ধারণ করা বলেও বিধানসভার অধ্যক্ষই সদনক অবগত করে। ইয়ার আগে সদনত আজি দীর্ঘ সময় ধরে রাজ্যপালের ভাষণের উপর শাসকীয় পক্ষ উত্থাপন করা ধন্যবাদসূচক প্রস্তাবের বিতর্ক চলে। এই বিতর্কটো শাসক বিরোধী উভয় শিবিরের বিধায়কসকলে অংশগ্রহণ করে। রাজ্যপালের ভাষণের ধন্যবাদসূচক প্রস্তাবের বিতর্কের অংশ লৈ সদনের মজিয়ারপরায় আলোচনার মেজত পোহার আলফা স্বাধীনের মুখ্য সেনাধ্যক্ষ পরেশ বড়াক মুক্তি আহ্বান জানাই বিপুরের বিজেপি বিধায়ক ভূপেন বড়াই কয় যেদরে বুয়তিনত গা ধুবলে গিয়ে একেখিনি পানিত আমি কেউ দুবার ডুব মারিব নয়। ব্রহ্মপুত্রে ইতিমধ্যে বহু পানি বই গল, সলনি হল সময়, জনাদেশ লৈ রাজ্য দ্বিতীয়বারের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মুখ্যমন্ত্রী হয়েছে আর তখেতর নেতৃত্বত গঠন হওয়া সরকারের বিধানসভার প্রথমখন অধিবেশনতে প্রথমটি ভাষণের জড়িয়ে রাজ্যপালেও আলফা স্বাধীনক আলোচনার মেজলে আমন্ত্রণ জানাইছে। সেইভাবে সদনেও এই ক্ষেত্রে সহমত পোষণ করে পরেশ বড়ক আলোচনার মেজলে অনার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা উচিত। এই ক্ষেত্রে সন্তান হিসাবে পরেশ বড়োর দায়িত্ব থাকা বলে উল্লেখ করে পুনের কয় যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দরে বলিষ্ঠ নেতার নেতৃত্বত ইতিমধ্যে বহু অসাধ্য সাধন হয়েছে। স্থায়ী শান্তির আলফা স্বাধীনরে কেন্দ্র সরকারের মাজত আলোচনা অনুষ্ঠিত করার ক্ষেত্রটো বিশেষ জটিলতা না থাকিব। রাইজর পরেশ বড়োয়ে অনুষ্ঠিত হব পারে অদূর ভবিষ্যতে আলফা স্বাধীন আর সরকারের মাজত যে আলোচনা প্রক্রিয়া আরম্ভ হব সেয়া নিতান্ত সম্মানজনক হব। ইয়ার বাবে এই প্রক্রিয়া আগুয়াই নিয়ার বাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার লগতে অসম বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাসকো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিবলৈ তেও আহ্বান জানায়। অসমে জাতির পরিচয় সভ্যতা সংস্কৃতি সুরক্ষা নিশ্চিতকরণের বাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় গ্রহণ করা পদক্ষেপক সকলে আদরণি জানা উচিত বলে কয় দিসপুরের বিধায়ক প্রদ্যুৎ বরদলৈয়ে। লগতে গ্রুপিংয়ের সময়েরপরা দ্বিখণ্ডিত করার বাবে চলা ষড়যন্ত্রী সকলের DNA বিষয়েও সকলে অনুধাবন করা উচিত বলে তেও উল্লেখ করে। ইপিনে রাজ্যপালের ভাষণত নিত্য ব্যবহার্য সামগ্রীর আকাশলঙ্কী মূল্য বৃদ্ধি সন্দর্ভত এটা শব্দও নাই বলে সদনের দৃষ্টিগোচর করে রাইজর দলের বিধায়ক অখিল গগৈয়ে। কয় যে রাজ্যের 63 লাখ পরিয়ালের ভিতর 40 লাখ পরিয়ালেই অরুণোদয় আসনির 1250 টাকার উপর নির্ভরশীল। অথচ নিত্য ব্যবহার্য সামগ্রীর দাম বৃদ্ধি সন্দর্ভত রাজ্যপালের ভাষণ সম্পূর্ণরূপে নিমাত। রাজ্যপালের ভাষণত ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ সন্দর্ভতো এটাও শব্দ নাই বলে উল্লেখ করে। একদরে অদূর ভবিষ্যতে সমগ্র দেশের লকডাউন সদৃশ পরিবেশের সূচনা হব নেকি বলে সদনত আশঙ্কা ব্যক্ত করে পাকা বেদবাড়ী সমষ্টির কংগ্রেস বিধায়ক জাকির হুসেন সিকদারে। রন্ধন গ্যাস, ইন্ধনজাত সামগ্রীর কৃত্রিম নাটনি তথা ইন্ধনজাত সামগ্রীর হুড়াহুড়ে হওয়া দাম বৃদ্ধি আর মধ্যপ্রাচ্যত অব্যাহত থাকা যুদ্ধের দেশের প্রধানমন্ত্রী জানা রাষ্ট্রীয় আহ্বানক কেন্দ্র করিয়ে এই আশঙ্কা ব্যক্ত করে বিধায়কগুলো। রাজ্যপালের ভাষণের ধন্যবাদসূচক প্রস্তাব বিতর্কত শাসক বিরোধী উভয় শিবিরের ন পুরনি বিধায়কসকলে অংশগ্রহণ করে। ইয়ার ভিত্তিতে মঙ্গলবারে সদনের মজিয়াত এই বিতর্ক সন্দর্ভত মুখ্যমন্ত্রী উত্তর প্রদান করব বলে সদনক অবগত করে বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাসে। সদনের মজিয়াত আজি বিভিন্ন বিভাগের বার্ষিক প্রতিবেদনের উপরি ভারতের নিয়ন্ত্রক আর মহালেখক পরীক্ষক চমুকৈ কেগর প্রতিবেদন সমূহ সংসদীয় পরিক্রমা মন্ত্রী অতুল বরাই দাখিল করে। পাছত বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাসে মঙ্গলবারে পুয়া 9:30 পর্যন্ত সদন স্থগিত ঘোষণা করে। বিধানসভার আজির দিনটির কার্যক্রমণিকা ইমানে, নমস্কার।
6: বিধানসভাত আজির দিনটো শুনিলে।